দিকি দিকি সরি বাবা কেসি গোরি গোরি কি দিকি ছোরি করকে জোরা জোরি কর গই হমরে দিল কি চোরি মিলি ছোরি তো হুয়া নিহাল ছোরা গঙ্গা কিনারে বালা ও ছোরা গঙ্গা কিনারে বালা ও খাই কে পান বনাও রস বালা খুলি যায় বন্ধ অকল কা তালা ও